0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। প্ৰিয় শ্ৰোতা, ক্ষন্তেক পাছতেই সংস্কৃতত বাতৰি শুনিবলৈ পাব।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক পুনীত ত্রিপাঠী। আদৌ মুখ্য বার্তাঃ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করঃ উদীয়মানানাম মধ্যমানাম চ শক্তিনাম পরস্পর সহযোগে বলম প্রদত্তবান। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানঃ আন্ধ্রপ্রদেশে ত্রিআয়ামী কংক্রিট মুদ্রণ প্রৌদ্যোগিক্যাঃ ত্রিলক্ষ গৃহাণাম নির্মাণায় প্রায়োগিক পরিযোজনায়াঃ শুভারম্ভম অকরোত্। উপরাষ্ট্রপতিঃ সিপি রাধাকৃষ্ণনবর্যঃ উক্তবান যত বিকশিত ভারতস্য নির্মাণায় সুশাসনম অদৃশ্যাধারভূত সংরচনায়াঃ রূপে অস্তি। তামিলনাড়ু পুদুচ্চেরি পশ্চিম বঙ্গ রাজ্যেষু পঞ্চানাম বিধানসভাক্ষেত্রাণাম অসমরাজ্যে একস্য লোকসভাক্ষেত্রস্য চ উপনির্বাচনানাম কৃতে প্রচারঃ সমাপ্তঃ। অপি চ ঐষমঃ বর্ষস্য জাপানদেশস্য নাগোয়া নগরে এশিয়ায়ী ক্রীড়াঃ সমাপ্তাঃ। ভারতম সমগ্র পদকতালিকায়াম চতুর্থম স্থানম প্রাপ্তবত। অথ বার্তাঃ বিস্তরেণ। विदेश मंत्री डॉक्टर एस जयशंकर अवदत् यत् अंतरराष्ट्रीय शांति सुरक्षा च आपूर्ति श्रृंखलाया सुदृढ़त्वं संपर्क व्यवस्था च उदीयमान मध्यम शक्तीनां ईएमपी इत्येतेषां कार्यसूच्या महत्वपूर्णा विषया सन्ति। अद्य नवदिल्ल्यां 62वें म्यूनिक सुरक्षा

0: মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় এই রাষ্ট্রীয় পোষণ সপ্তাহ নবমবারের সমগ্র ভারতবর্ষতে সকল দিয়ার আমার অঙ্গনবাদী কর্মী সহায়িকা আশা কর্মী এএনএম সকলকে প্রতি পরিয়াল আর প্রতি পরিয়ালের ভবিষ্যৎ বংশধর হিসাবে উঠি অহা প্রজন্ম সেইভাবে গর্ভত থাকা অবস্থারপ্র মাতৃ আর শিশু দুইটারে স্বাস্থ্য যাতে যত্ন লওয়া হয় আর সেই সময়েরপ্রায় যাতে পুষ্টিকর খাদ্য লাভ পারে আর পুষ্টিকর খাদ্যর যোগে শরীরের প্রতি ইন্দ্রিয় চকু না কান তার চর্মপর আরম্ভ করে ভিতর পাকস্থলী সকল ইন্দ্রিয় যাতে সুস্থ সবল হয়ে থাকে তার বাবে এনে ধরনের বিজ্ঞানসম্মতভাবে পদক্ষেপ লওয়া হয়েছে।
1: উল্লেখযোগ্য যে তিনিটা পর্যায়ত অনুষ্ঠিত অঙ্গন মিলন সেবা কার্যসূচীর অধীনত শিশু পুষ্টিকর আহার পরিবেশন কেন্দ্রীয় আর রাজ্য সরকার বিভিন্ন আঁচনির বিষয়ে সজাগতা সৃষ্টি তথা শিশু গর্ভবতী মহিলা আর প্রসূতি মাতৃ স্বাস্থ্য সম্পর্কীয় সজাগতা সৃষ্টির প্রয়াস করা হয়েছে। কার্যসূচীর দ্বিতীয় পর্যায় আজি আরম্ভ হয়েছে। প্রথম পর্যায়ত কামরূপ মহানগর নলবারী দরং গোয়ালপাড়া তামুলপুর আর হোজাইত সজাগতা কার্যসূচী অনুষ্ঠিত হয়। অহা 11 অক্টোবরত তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হব। অসম আরক্ষীর গতিশীলতা আর আইন শৃঙ্খলা রক্ষার ক্ষমতা অধিক শক্তিশালী করার লক্ষ্যে গুৱাহাটী মহানগর আরক্ষীর যান বাহন শাখাক আজি 50খন নতুন মোটরসাইকেল প্রদান করা হয়। লোকসেবা ভবনত আয়োজিত এটা অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই মোটরসাইকেল সমূহ প্রদান করে। অসম আরক্ষীর সঞ্চালক প্রধান হরমিত সিং আর গুৱাহাটী আরক্ষী আয়ুক্ত পার্থ সারথী মহন্ত অনুষ্ঠানত উপস্থিত থাকে। এই নতুন পদক্ষেপে জনসাধারণের সেবা আগবার ক্ষেত্র আরক্ষীক নতুন গতি প্রদান করব বলে আশা করা হয়েছে। সেৱাসিত অভিযানের অংশ হিসাবে সমগ্র রাজ্যতে স্বাস্থ্য আর কল্যাণ শিবির আয়োজন করা হয়েছে। দরং জেলার সিপাসার উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়ত সিপাসার উন্নয়ন খণ্ডর তৃতীয়টো স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। বিধায়ক ডক্টর পরমানন্দ রাজবংশীর উপস্থিতিত আটটা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকে শিবিরত চিকিৎসা সেবা আগবায়। তদুপরি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন আঁচনি আর স্বাস্থ্য সজাগতা সন্দর্ভত সজাগতা সৃষ্টির প্রয়াস করা হয়। বরসলার বিহগুড়ির কর্মবীর চন্দ্রনাথ শর্মা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণত অনুষ্ঠিত সেৱা সেতু শিবিরত কেন্দ্র আর রাজ্য সরকারের প্রায় 24খন জনকল্যাণমূলক আঁচনির সেবা আগবায়। শিবিরত বরসলার বিধায়ক ঋতুবরণ শর্মা উপস্থিত থাকে। যোরহাট জেলা প্রশাসন টিয়ক জেলা প্রশাসন আর টিয়ক উন্নয়ন খণ্ডর যৌথ উদ্যোগত কাকজান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ত সেৱা সেতু অভিযানের বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরত সেৱা সেতু পোর্টেলর জড়িয়ে গ্রামাঞ্চলের লোকসকলক সরকারী সেবা আর কল্যাণমূলক আঁচনিসমূহের সুবিধা প্রদান আবেদন গ্রহণ আর প্রশাসনিক সমস্যাসমূহের তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা হয়। কার্যসূচীত টিয়কর বিধায়ক বিকাশ শইকীয়া যোরহাটর জেলা আয়ুক্ত জয় শিবানী আর টিয়ক সমজিলা আয়ুক্ত মগেন নরহ উপস্থিত থাকে। সেৱা সংকল্প অভিযানের সঙ্গে সংগতি রাখি কোকরাঝারের বডোফা সাংস্কৃতিক প্রেক্ষাগৃহত আজি ঋণ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত অংশ লয় বিদেশীর মুরব্বী হাগ্রামা মহিলারিয়ে কয় যে এই ঋণ মেলায় কোকরাঝারবাসীক উপকৃত করিব।
2: কোকরাঝার জেলার লোন মেলা আমার ডেপুটি কমিশনার চক্রবর্তী ডাঙরিয়ার ইনিশিয়েটিভত যেহেতু বিভিন্ন ব্যাঙ্কর লগত টাই আপ করে পেলায় যেহেতু লোন মেলা করেছে এই খুব ডর এচিভমেন্ট কোকরাঝার বাকি রাইজর কারণে। ইয়াত মানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি যে কোনো সাইডর সেলফ হেল্প গ্রুপ মুঠতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইয়াত ইনভলভ আছে। যখন বেনিফিসারে নিশ্চয় ভাল একটা লাভালাভ হব মই কামনা করছো। আর এনেকা লোন মেলা তো আর চিরাং বাক্সা কামলপুর আর ওদালগুড়িতে আমি করব লাগবে। মুঠতে রাইজর যেহেতু ব্যাঙ্কর যেহেতু লেনদেন সে খুব রাস্তাটো কেনেকে আমি লোন লই পেলে কাম করব লাগে এইবিলাক গোটাই লিঙ্কটো রাইজর লগত যেহেতু থাকিব লাগে সেটু এই মেলা যোগেদি নিশ্চয় আমি সাকসেসফুল হব বলে মই কামনা করি।
1: এতিয়া পরবর্তী বাতৰি শুনক দলি দেবীৰ পৰা।
3: পাকিস্তানৰ চোৰাংচোৱা সংস্থাৰ হৈ কাম কৰাৰ অভিযোগত অভিযুক্ত এজন ব্যক্তিক অসম আৰক্ষীৰ বিশেষ কাৰ্যবাহিনীৰ এটা দলে গুৱাহাটীত গ্ৰেপ্তাৰ কৰে। গোপন সূত্ৰৰ পমখেদি বিশেষ কাৰ্যবাহিনীয়ে দেশবিৰোধী কাৰ্যকলাপৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা লোকজন বিহাৰৰ পূব চম্পাৰণৰ অভিষেক কুমাৰ সিং বুলি চিনাক্ত কৰা হৈছে। সেনাবাহিনীৰ তেজপুৰস্থিত গজৰাজ কৰ্পছৰ চোৰাংচোৱাৰ পৰা লাভ কৰা খবৰৰ ভিত্তিত শোণিতপুৰ জিলাৰ জ্যেষ্ঠ আৰক্ষী অধীক্ষকৰ সহযোগত বিশেষ কাৰ্যবাহিনীয়ে চলোৱা অনুসন্ধানত অভিযুক্ত লোকজন দেশবিৰোধী কাৰ্যকলাপত লিপ্ত থকাৰ তথ্য পোহৰলৈ আহে। এই তথ্যৰ আধাৰত কালি নিশা গুৱাহাটী মহানগৰৰ সাতগাঁও থানাৰ অন্তৰ্গত গান্ধীনগৰত অভিযান চলাই অভিযুক্ত সিঙক এটা ভাড়াঘৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰে। গ্ৰেপ্তাৰৰ সময়ত অভিযুক্ত লোকজনৰ পৰা আৰক্ষীয়ে মোবাইল, চিম কাৰ্ডসহ বহুতো আপত্তিজনক নথি পত্ৰ জব্দ কৰিছে। বিশেষ কাৰ্যবাহিনীৰ প্ৰাথমিক অনুসন্ধানত পোহৰলৈ অহা তথ্য অনুসৰি অভিযুক্ত সিঙে সুৰক্ষা বাহিনী সম্পৰ্কীয় গোপন তথ্য পাকিস্তানৰ চোৰাংচোৱাক যোগান ধৰি আহিছে। ঘটনা সন্দৰ্ভত বিশেষ কাৰ্যবাহিনীয়ে এটা গোচৰ ৰুজু কৰি তদন্ত অব্যাহত ৰাখিছে। বিশিষ্ট সাহিত্যিক ভৱপ্ৰসাদ দেউৰীৰ সুধাকণ্ঠ ডঃ ভূপেন হাজৰিকাৰ কথকতা শীৰ্ষক গ্ৰন্থখন আজি কাৰ্বি আংলঙৰ ডিফুৰ ৰাংচিনা ভৱনত উন্মোচন কৰা হয়। লেখক সাংবাদিক সঞ্জু বৰাই আধৰাক গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানত ডঃ ভূপেন হাজৰিকাৰ জীৱন আৰু গীতৰ বিশ্লেষণাত্মক প্ৰবন্ধ সংকলনখন বিশিষ্ট লোকশিল্পী তথা প্ৰাক্তন বিধায়ক চন্দ্ৰকান্ত তেৰাঙে উন্মোচন কৰে। অনুষ্ঠানত ডিফু চৰকাৰী মহাবিদ্যালয়ৰ অধ্যাপিকা গীতা হানচেপিয়ে নিৰ্দিষ্ট বক্তা হিচাপে অসমীয়া জনজীৱনলৈ ডঃ হাজৰিকাৰ সীমাহীন অৱদান সন্দৰ্ভত সাৰুৱা ভাষণ দিয়ে। অসম সাহিত্য সভাৰ কাৰ্বি আংলং জিলা সমিতিৰ সভাপতি বাৰিম ইংটি, কাৰ্বি সাহিত্য সভাৰ উপসভাপতি খগেন ইংটি, ডিমাচা সাহিত্য সভাৰ প্ৰাক্তন সভাপতি নজেন্দ্ৰ নুনিচা অনুষ্ঠানটোত বিশিষ্ট অতিথি হিচাপে উপস্থিত থাকে। দুসপ্তাহতকৈ অধিক সময়জোৰা ৰোমাঞ্চকৰ প্ৰতিদ্বন্দ্বিতাৰ অন্তত আজি জাপানত অনুষ্ঠিত এছিয়ান গেমছৰ সামৰণি পৰে। নাগয়া চহৰৰ পালুমা মিজুহু ষ্টেডিয়ামত অনুষ্ঠিত সামৰণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাৰতে এইবাৰৰ প্ৰতিযোগিতাত সুন্দৰ প্ৰদৰ্শনেৰে 21টা সোণ, 27টা ৰূপ আৰু 37টা ব্ৰঞ্জসহ মুঠ 85টা পদকেৰে প্ৰতিযোগিতাৰ তালিকাত চতুৰ্থ স্থান দখল কৰিছে। সামৰণি অনুষ্ঠানত শ্বুটাৰ নিৰু ধান্দাই ভাৰতীয় দলৰ ধ্বজা বহন কৰে। 2030 চনত হ'বলগীয়া দোহা এছিয়ান গেমছৰ আয়োজক সমিতিক শিখা আৰু পতাকা হস্তান্তৰ কৰি পৰম্পৰাগত প্ৰক্ৰিয়াৰে সামৰণি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বজালি জিলাৰ নিতানন্দ আঞ্চলিক ক্ৰীড়া সন্থাৰ উদ্যোগত অনুষ্ঠিত উপেন্দ্ৰনাথ দত্ত আৰু পদ্মৰাম দাস সোঁৱৰণী আমন্ত্ৰিত ফুটবল প্ৰতিযোগিতাৰ চূড়ান্ত খেলখন আজি অনুষ্ঠিত হয়। বামুণতাৰী আজাদ ক্লাব আৰু হাউলীৰ হোলী ছেভেন ষ্টাৰ ক্লাবৰ মাজত অনুষ্ঠিত খেলখনত বামুণতাৰী আজাদ ক্লাবে হোলী ছেভেন ষ্টাৰ ক্লাবক 2-0 গ'লত পৰাস্ত কৰি চেম্পিয়নৰ খিতাপ দখল কৰে। নগাঁও লোকসভা সমষ্টিৰ উপ নিৰ্বাচনৰ প্ৰচাৰ অভিযানৰ সামৰণি। ৰাজ্যিক মন্ত্ৰীসভাত আজি কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ। দেশজুৰি চলি থকা সেৱা সংকল্প অভিযানৰ অংশ হিচাপে ৰাজ্যৰ বিভিন্ন ঠাইত অংগন মিলন সেৱা শীৰ্ষক বিশেষ পৰিপুষ্টি কাৰ্যসূচী। পাকিস্তানৰ চোৰাংচোৱা সংস্থাৰ হৈ কাম কৰাৰ অভিযোগত বিহাৰৰ এজন যুৱকক গুৱাহাটীত গ্ৰেপ্তাৰ আৰু দুসপ্তাহতকৈ অধিক সময়জোৰা ৰোমাঞ্চকৰ প্ৰতিদ্বন্দ্বিতাৰ অন্তত জাপানত অনুষ্ঠিত এছিয়ান গেমছৰ সামৰণি।

0: You sang very well. Wish you a very bright future ahead.
1: Thank you.
0: Akashbani Guwahatir hip hipure onusthantiloi adoroni janaiso. Tomar porichoy tu janibo bisarim.
2: Namaskar. Mor naam Sri Himant Talukdar. Moi Narangi Ansolik Mohabidyalayor chatra. Moi English departmentor. Moi BA third sem.
0: আমার শ্রোতাসকলক আজি কি করে শুনাবা?
2: আজি মই জুবিনদার এটি গীত পরিবেশন করব ওলাইছো।

সুখানি স দুখানি স চক্রবট পরিবর্তন্তে, অর্থাৎ দুখ আনন্দ জয় পরাজয়ে আমার জীবন। আর সুখত কিংবা দুঃখত আমি অনুভব করো যে সংগীতে আমাক সাহস দিব পারে। গীতর কথা, সুর তথা সংগীতে মুহূর্ততে সুখর সৃষ্টি করব পারে। যেতিয়া গীতর কথাত অর্থ থাকে, সুরে তেতিয়া সেই অর্থ প্রকট করে তুলি আমার মনত খলকনি তোলে। তেনেটি গীতেই শুনো আহক এই মুহূর্তত অঙ্গরাগ মহন্তর কণ্ঠত।

শরৎ মানে আহিন আর আহিন মানে শেওয়ালির কোমল সুবাস, শ্যামল ধরাত শেওয়ালির মনোরম রূপত কবি গীতিকারর চেতনাত সৃষ্টির ধুমুহা বলে, প্রকাশ হয় গীত বা কবিতার আর সুরর সৃষ্টি হয়। উমান লওয়া হোক তেনে এটি আহিনর গীতের মঞ্জুস্থ মহন্তর কণ্ঠত।